0: তবে আমাকে লমিং সেট কাজ করলে চালো
1: হ্যালো দালাম, লই
0: এবলানাম এবলানাম মান
1: এর্নেস্ট মজি মাকুয়া কোকস কালা কা পান্ডে মিজে তিন কোলা তো সুই নামা গুকো বেরো যা কুবে পালা
0: হয় হয় এলসু মনে হলা কলি এসা
1: নাহাজ কাবেলে সুনাম ইস্তা বালা স্টার অফ মাই লাইফ
0: স্টার্ট অফ মাই লাইফ
1: জি সাকা ওয়ে নন তো ওয়ে নম তো রঙ বনু গুলাম গুফ তো লো নেন ও কুশং গমুয়ে যা কাটে কাট
0: কান মাম
1: gaban sai ka wangan wara da musambiki zuwan da fit muhali na manne adele arlindo mate krimil do kumayo elena gabriel ester mancon lopez mongan bashirin zaka hunwe ni ne maputo wangana va mina hinkwawo zanda mmela na mamani wa ni sati wa kunza burungula filipi novel na juli novel na mungana mina almedani za murungula mamo lopes mongan za varungula hinkwawo lava ndzi za ku kambe na va ndzi tiva za varungula nkambe ni za varungula nweke wangana va ra zambe kusukela gaza maputa ate nyambati khani mam bongi bava loyi ntirho lowunene
0: khani mam chao chao le ka 4:21 hi ta ve amukela mun'wana mayingiseti ka xikhatilexi allo allo va nga sengo pfukeni
2: awuxeni bava loyi
0: awuxeni vula na mani
2: Juan Wini ya khumbe bari tirexi famba khwatsi jangamu
0: o hoya hoya
2: ee
0: anyakhumbi hi khumbani kambe
2: na
0: zambela
2: wota nyikiwa lomu mhaka vakokwana nako tikhumba lavakhosa
0: okay vakakhosa
2: ni xangana seni vakutikhumbakeli
0: Então, eu não estava com a Edson. O homem tu é Edson?
2: Nada, não tem.
0: Ok. Você não estava com a Lisa? Minha cumbi?
2: Batinho, ganhando uma garala.
0: Ganhando uma garala. Lia, caman, Lia, caman?
2: Beatriz, o Eteli, Xambona, Isabel, Fernando Machava. Ni vana va mina votlhe tixaka ta ka nyakhumbi ni va ka nkome ni votlhe lava ndzi zwaka ni va Juwawo votlhe ndza va rungula ni va Sivale na n'wina vatirhi va radio kwala ya murungula bongile
0: u mu tive madala ka itano
2: wa ku heka kona
0: kwale jangamu le
2: jangamu ndzi le kulenyana post administrative de khumbana se
0: post administrative de khumbana
2: kumbana lokalidade bambela
0: wa wona ke
2: hey.
0: Mixini no pangela twa mitirhi ya radio musambiki
2: kalimamu dibongeni
0: chao chao hi ta ve hi chaya tinsimu leti mbirhi ti langiloyaku ka xikhati lexi hi ta vona swa ku chasala xikhati xa ku ve hi amukela mun'wani